Yotikone, Federal Democracy, Tikoto, or Huto Asia Kura Putikota Park, Kapapu Matakota, or Okatekatota Lili, and Yuzi, Tuko Kutu Weglune, Pella Midasikitoni, Tutabu Balawedanilo, Asia Papalosino, Lucy Hoto, Asia Suruta Opo, Batre, Tatutabu Bado, Asia Tabata Mupa Yebo, Tahuta Maplato Batre, Tabuba Abune, Tony Buba Huedanilo, and Yuzi Pedoto, Kopia Tiko E, Nito Keto Federal Democracy. No, the bill war, the Kamukuku and the Awa, Papa Noe, we, Loko Opu, Damutaku, Tadu to Dota Pagano Batre, Tamaset Park, Kiwe, the Kopio Community Pata, Omuku to Tony Weda Awa, Tabata Mupata Pai, Kahu Doma Plato Weda Awani, Kapaputado, Asia Tumigara to Pa Awa, Okatagato Tali Arini, Paplasiko Wedanilo, Di Kopio Tiko Otto, Loko Batre, Tauglesa to Pai, Dito, Sotra Masa Niwe, Lelapue Awa, Tato to pa power bagla niweto, copio tico opu, tatabalo basata pa at the horse to weda e, kamani weda awo, do batre asienta bata yebo e, tapawe ope, suru tapu ipuhu, takahuda maplato lapuero, elota arini, petuni batasonilo, takasoki dimuena, pota monitor takle, palo heto weda, walk for pigs to katarani, tiluta do bomu sepu batre, copio moto do uto moto tarinilo, pota monitor. Takle palo heto weda work for pit stop katarani tilotado bomusepo batwe kopio moto do uto moto pe new york we bomusepo batwe kopio moto rupu urini nypc ni pela medisita toni tutopo baweda nilo pe america kosepo new york we bomusepo wekloni pela medisikito ni tamati weda pota muni international day of That said, Tareta Klepu, Palo Hetoweda, Work for Peace, Tareta Klepu, Tokatara de Pa O, Bata Hita Yuyonilo, Dope, Work for Peace, Karabu, Pahueda, Dokopio, Tokatara, Ashen Tilananda, Mizi, Toya, Tokatara, U Paramado, Pazinia Kose, Tokatara, Ukumuta de Pa, Hehueda, Nipatina Manilo, Dolo Tatilota Buni, Tokatara de Pani, Work for Peace, Tahalo, Ato E. Adamula Potter Due Ho, Copio Commit Pa Awa, Kageto We, Tatarita Batakawi, Tamutaku Uwa, Hawe, Taha E, Le and Nogasada We Ari, Katuma Lutawi, Le Tata Glitter Blow E, Takele Kabalo Basa Awa, Walla Amasa Taluku Kupade Tapa O, Siblu We Ari, NYPC Ni Hitinya Weda Sikonilo, Wilaki, Copio Moto do Ucho Moto, Tokopio Ru, Karaputa Pani, Tokatara Tapa O, Hima Buedale, Taluma Butapawi, Toka Tratapa, Surita Rini, Patuni Batagasoni Law, Tagaso Sumina Timuena, Cogrape to Commission de la Patuni, Tella MSDF Ni, La Oweti in Nagasa Tutoweda, Rocket Pato Letuni Wetarini Law, Pinoco Se, Cograco Samunu to call, Piotu Commission de la Patuni, Tella MSDF Ni, La Oweti in Nagasa Tutoweda, Rocket Pato, Letumani Weda Rini Patina Manilo, Pepu Quila. Bullet to wear that seat blown alone. Toller tattoo to blow a puny. Lope your to cotty way, badu batty way, or wear that arena take a sopa platy wear that sicon alone. Tadui poo MSDF dog. To me girl me reappear galon to glue to panny. Paputa dollar to wear that anilo. Dog. To me pe tadu iba sumenya tapita ma ato tapa kakukudwa maplato weda wi piyo tido la petu tapa kudu weda tawe MSDF hitinya diwetu petu ni batang soni lo takasol lu hitu yumi weda piyo tini jatru to sawi tako lo tukaboyu tuwe to duta takati balo hokulat kapasiko tadu suweda hu langshi so to tepi jatru kle tapa idi to atu tutu weda awone so paka pahiplo weda gini lo piyo To name Makuiko Dobu, Sautu do, Sawi to call, Le Tukabo you, Tue do do tatakadiba, Le Hokula Kapaseko, Tadu Sueda Huni, Lounge, So do to pay, Sautu Kletapa, Dito a tutu weda awa, So Pakapani, Pe Lame Sita Sita Thorny, Hiplo di Wedanilo, Piotuni, Sautu we do so wait a pa, a thought to get a tatu clay, Takahu do pa plato way was a tope, Lame the Sita Thorny Lukabo you, Le Dueta Kadiba. Le hokula de capacicone, le riba akatuha dutanino, a ho, lounge de so, so clemu, dot glue, the pin, dot out to clemu, palo or puller, o so wet
পা কো ওয়ে দা বিবি বব ড মেটলো দিতো আতুর তুয়ে ডাকলে হনে হেপল ওয়ে দানিলো বাখা তালস মে উল দসক ট হনে কথু ঠ বু বাওয়ে আওয়ানি সকসা কমলাটা ডট ড হেপল ওয়ে দাসি কনিলো নকুই ক দো বু সওইনি মেওয়ে দা রক কসে ড চকসে ডাবলা সে ল টকা হো বিয়তুনি লউগি বা সু দুটাগি পটনি বা দা সনিলো জাগসলে কি টটি মেওয়েদা পিডিএফ টু ফুল হেকিলে লিকিটা টু পুটফা উনি বা টু ফুল ওটলে টলকিত হিপক পুটফা টুলো তো গওয়ে টেটা গিনিল টলকসে বিলিং কসা লিকি পিয়তি দল পটু লেটুমানি ওয়াদাউই পালে হেকি পিডিএফ পুটফা উনি বা টু ফুল ওটলে টলকিত হিপক ফুল ওটিফা নি টুলো তো গওয়ে দিনিল লিকি পিয়তি দল পটু ই কেএনইউ ড পিডিএফ পাপুতাউই ফে লাই প্রিটি শিক্ষিত নি মানি ওয়াদা we peta do w bu ni pdf ti phule he kit pha obata to ma la ka bo we ti ni mata pa phla phe la me to ti ni ni patinya ba ni lo leke pyo ti de la patu e sat to le live print mi to ni tu ti sikito ni da le ti ma ni we da wi pyo ti to kho ti we da ba do we da do to ni ma sik ko we da sik we to no wi ni pe to ni ba da ka so ni lo da ka so le ye pa phla ti pha e wi da phe ni lo yin na le kam le ko ga ka tu mi ta mu lo da ka so ti pha e pho ko ni lo সিবলু বা কমলা কোয়ালো আদু কনা বাটা গসো ডটার টাকলাই নিল ডাব্লু